যাত্রাসময় জম্মু কাশ্মীরের পেহলগাম আর বালতল পথেরে 4,80,000 অধিক ভক্ত যাত্রা সম্পন্ন করে। যাত্রাকালত ভক্তসকলে ভগবান শিবর আশীর্বাদ লওয়ার প্রাকৃতিকভাবে সৃষ্ট শিবলিঙ্গ দর্শন করার বাবে প্রায় 3,888 মিটার উচ্চতার অবস্থিত পবিত্র অমরনাথ গুহালৈ যায়। ভারতের ওয়েলবন সেন্থিল কুমারে পি এস এ বুদাপেস্ট স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনেলত প্রবেশ করেছে। সেন্থিল কুমার যা নিশা সেমিফাইনেলত ভারতের আন এগারী খেলো বীর ছোটরানীক 3-2 ফলাফলত পরাস্ত করে। সেন্থিল কুমার আজি নিশা হবলীয় ফাইনেলত হাঙ্গেরীর বালাস ফার্কসর বিরুদ্ধে অবতীর্ণ হব। ফার্কসে ইজিপ্তর মুস্তাফা এলসিরটিক 3-2 ফলাফলত পরাভূত করে ফাইনেলত প্রবেশ করেছে। এফআইএইচ বিশ্বকাপ প্রতিযোগিতাত ভারতীয় মহিলা হকি দলে নেদারল্যান্ডসর আমস্টেলভিনত কালি অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ণয়কারী খেল এখনত শক্তিশালী জার্মানীক 3-1 গোলত পরাস্ত করে। 1974 চনের প্রথম সংস্করণত চতুর্থ স্থান দখল করার পাছত বিগত 52 বছরের বিশ্বকাপত এয়াই ভারতের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন। বর্তমানের দলটির 11 গৰাকী খেলোয়ের এয়াই প্রথম বিশ্বকাপ হওয়ার পরিপ্রেক্ষিতত এই সাফল্য অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। সামৰাৰ পূৰ্বে এতিয়াৰ প্ৰধান বাতৰিকেইটা পুনৰবাৰ। ভাৰতে নেপালত আকস্মিক বানৰ ফলত আৱদ্ধ হৈ পৰা ভাৰতীয় নাগৰিকসকলক উদ্ধাৰ কৰাৰ বাবে প্ৰচেষ্টা তীব্ৰতৰ কৰি তুলিছে। প্ৰধানমন্ত্ৰী জনধন যোজনাই আজি 12 বছৰ সম্পূৰ্ণ কৰিছে। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণ আজি ছদিনীয়া ভ্ৰমণসূচীৰে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰলৈ ৰাওনা হ'ব। দেশজুৰি আজি ভাতৃ ভগ্নীৰ মাজত স্নেহ আৰু বিশ্বাসৰ পবিত্ৰ বান্ধোনৰ উৎসৱ ৰাখী বন্ধন উদযাপন কৰা হৈছে। আৰু ভাৰতৰ ৱেলবন সেন্থিল কুমাৰে পি এছ এ বুদাপেষ্ট স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনেলত প্রবেশ করেছে। আমার এটা বাতর ইমানে, পরবর্তী বাতর 7:55 বজাত শুনিবলৈ পাব।